ওলা দিন চুকাব ওলা দেনে হুদাই নাহাই না তাতা রাজা খুশি হুদাই তরে আবা ভজে ফরকে রা।